মন পরাও তোমারে দিছি তিম্রো লাগি বনের সারা ফুল ধরে দিছি দিছু আমরো সম্বন্ধ জবন ছাগেনা করি না মাফি না মাঙ্গিছু বড় তোরা দুই দিন তো জীবন মা তিম্রে মন মানি তোরা বসন মসঙ্গ না ছোড় মলাই ভনের ভন্দেছু